0: Waar het te veel deze dag van maakt, heilig, vredig en zonder zonde mogen zijn. Laat ons zelf elkaar in ons leven toevertrouwen aan Christus onze God.
1: Sikirie.
2: Ειρήνη προέστρομε, ότι εσύ ο Αγίας Βόσιμον, σε τη δόξα να πέφα του Πατρίκη του Υιού του Αγίου Πνεύματι, γίν και